লংছেন সেনসি ইউবে গ্যাছে সিম্বল হিগে জোবদিলি লংছেন কিচলাম দিগু থান্দ হিগে নে সেনসুবেলি চেনদিনি পঞ্জো লংছেন ইনচেন নে গংগি পেগা লংছেন থোগু জি সুবে নিয়াম পনিয়া থেদংলি চেনয়ে তিরেন কে নিয়াম পনিয়া লি চেনদি ইন দেনজে নে নামছো জোজং সুজু থা আনছেন লি চেনদি ইন পঞ্জো লংছেন ইনচেন নে গংকি পেগা লংছেন থান থা নে সিন জাং ইউ ওয়েশ জা সিবে কুইন কি দিবু জু জে ইন থেদং সুসি ইউ জেসমিন জোলা নে দান নামবে সুসে দি কুমু গ্যাছে লংছেন কি সিনগেন ছোবু থান থা নে সিন ছাজো লিংগে ল পুজে নামছো সাবো সাবতি না লোকজন হান ছালে খা দিলাং আলি জুয়ং বে মিন্দিন শিউইন